পুত্র শান্তি না কারা তুমা তারা রাজেন পাতি ইংকার শাও কুমলায়ান আনা ফাংটি মে কামারাং তে উনিয়া আয়া নুনা ইতির স্বপ্ন পুরেন মাস পাদা মেরা কাতন মাস পাদা মেরা কাতন পাদা তোমার গান আমার মারঙ্গান আনম মাওয়াস পাদাল নিরাকার তম্পাদা তু মারঙ্গান ইয়া আনম তাঙ্গা সঙ্গন তুমি মেগা মাওয়াং নেরা ইংটাং মাওয়াস পাদাল নিরাকার তম্পাদা তু মারঙ্গান ইয়া আনম তাঙ্গা সঙ্গন তুমি মেগা মাওয়াং